শ্রোতা ইয়োথে যশোদা দেবী, আস রাখো তোমাকে নারালো গীত জরুর পসন্দ আয়াওলা। এবে মারে বারি অসো যুমারা আজকা বিষয় অসো সে অসো আয়ুর্বেদ আপনায় তন্দুরুস্তি পায়। যেসা কি নাওয়া খাই জানা যাও, শ্রোতা আয়ুর্বেদ দুনিয়ারি সবিখা পুরাণী চিকিৎসা প্রণালী বিচাখা এক অসো। জানিরা মতলব ওয়া জীবনারা জ্ঞান, এতরা জন্ম লগভগ তিন

বাঁঠনো চালি বুল ইয়থে বিশন্দত শর্মা জি আস রখু তুমি নারা লোকগীত জরুর পছন্দ আয় ওলা এ বেবারিয়স মারে খবর সারারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে জম্মু কশ্মীর দা সালানা অমরনাথ যাত্রা করনে আলে শ্রদ্ধালু খে শুভকামনা দিতি। তীর্থযাত্রী খে লিখে এক চিঠি দা প্রধানমন্ত্রীয়ে সালানা অমরনাথ যাত্রা খে দেশারি আধ্যাত্মিক পরম্পরা তৈ সংস্কৃতি একতা দা এক শাশ্বত অধ্যায় বতায়া। তিনে শ্রদ্ধালু সাথে যাত্রার দৌরান সাফ সফাই বনায় রাখণে সবই সুরক্ষা তৈ প্রশাসনিক দিশা নির্দেশারা কড়াই সাথে পালন করনা, ভোকাল ফর লোকাল পহলার তহত আপনি যাত্রা খরচা খা কমাখা কম 10% স্থানীয় উৎপাদা পান্দে খরচ করুয়া স্থানীয় অর্থব্যবস্থারা সমর্থন করনা, এক ডালি মা রে নাও অভিয়ানা খে বড়াওয়া দেণেরি তৈ রক্ষাবন্ধনা পান্দে ভাই বেণীরা এক পৌধা উপহারা দা দেণা, ইমানদারী সাথে আপনে কর্তব্যরা পালন করুয়া তৈ বিকশিত ভারত রে দৃষ্টিকোণা দা যোগদান দেওয়া রাষ্ট্র প্রথমারি ভাবনা খে আগড়ে বনাওনা শামিল অসো। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুয়ে বোলা কি প্রদেশ সরকার রাজ্য দা বিশ্বস্তরীয় স্বাস্থ্য সেবা উপলব্ধ করাওনে রে উদ্দেশ্য খা চিকিৎসক প্যারামেডিকল ও তকনিকী কর্মচারী রে খালি পদা খে প্রাথমিকতা রে আধারা পান্দে বরনে লাগিন্দি। মুখ্যমন্ত্রীয়ে IGMC শিমলা তৈ সুপার স্পেশালিটি অস্পতাল চম্যাণে রে নিদান বিভাগারি বৈঠকারী অধ্যক্ষতা করদে এ বাত বোলি। তিনে সিটি স্ক্যান এক্সরে তৈ আল্ট্রাসাউন্ড জিশি নিদান সেবা দা সিফর ইন্তজার অবধিরি দিশারা কাম করনেরা নির্দেশ দিতে। মুখ্যমন্ত্রী IGMC রে চিকিৎসারি মাঙ্গা পান্দে সংস্থানা খে শিগে হি 256 স্লাইস সিটি স্ক্যান মেশিন উপলব্ধ করাওনেরা আশ্বাসন দিতা। প্রদেশ সরকারে রাজ্য বন বিভাগ নিগমারে কর্মচারী খে 1 এপ্রিল 2025 খা 3% মহঙ্গাই ভত্তা বনাওনে খে স্বীকৃতি প্রদান করি গাই। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরি অধ্যক্ষতা দা শিমলে দা আয়োজিত নিগমারি নির্দেশক মন্ডলারি বৈঠকা দা এ নির্ণয় লওয়া গা। এতে খা ইলাভা 21,000 রুপে তৈ মহিনে রি তনখা লোনে আলে 175 কর্মচারী খে বোনস দেণে রি মঞ্জুরি ভি দেই গই। इस दौरान प्रदेश सरकार द्वारा 1 अप्रैल 2026 है जारी अधिसूचना रे मुताबिक तीना दैनिक वेतन भोगी कर्मचारी री सेवा खे नियमित करने री मंजूरी दे गई, जिन्हें पिछले 4 साल दा हर साल 240 दिनारा काम पूरा किया। तेती प्रदेश सरकार री नीति रे बावजूद पात्र अनुबंध कर्मचारी री सेवा रे नियमितीकरण रा फैसला भी बैठका दा लोआ गया। चंबा जिला दा कृषि विभाग आत्मा परियोजना तई दूजे संबंधित विभागा रे सहयोगी साथी आयोजित राष्ट्र व्यापी खे बचाओ अभियान सफलतापूर्वक खत्म हुआ। कृषि विज्ञान केंद्र चंबा रे वरिष्ठ वैज्ञानिक डॉक्टर धर्मेंद्र कुमारे बताया कि इस एक ही महीने दा चलने वाले अभियान रे दौरान कई जागरूकता शिविरारा आयोजन किया गया। तिने बताया कि इस जागरूकता शिविरा दा जिले रे तकरीबन 6,000 किसान तई दूजे हितधारक के भाग लोआ। तो उथे मारे कुछ खबरसार। तो एबे बारियो सो मारे जो आज का दूजा विषय सो प्रधानमंत्री मुद्रा योजना। श्रोताओ, प्रधानमंत्री नरेंद्र मोदी जी सरकारे जरूरतमंदारी मददारी तई कई योजनाएं शुरू की असो। तेते बिचाखा एक सो मुद्रा लोन योजना, এতে খে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বি বোলা যাও। এতে যোজনার বজা অস ঠিক ঠাক ব্যাজ দর পান্দে লোন দিলাওনে রি তৈ পেসে রি মদত করনা। এ লোন এতে পান্দে অস কি তেসরা ব্যাপার কিতনা বড়া, তেতরে মুতাবিক

তেরা যে তোমার শুভ্রজর লোকগীত দশীদেবী চিনারা রাস্তা তোমার পতাকবি 1922 ওর কাস্টে দৌড়া দি মারে দেশে গাই চীনে লোকে আক্রমণ কি হতো ওর মার যুদ্ধ হতো ভারত চীন যুদ্ধ ওর তে বক্ত দিয়ে আম তমাম যেতরে নাগরিক তে মারে দেখে সেদিন সবিয়ে চীনা গাই চীনা সে যুদ্ধ লড়নে তাই আপনি মজবুতি তে বক্ত দিয়ে খোঁজে ভালেই আমাকে তে আগে আচ্ছে হাতিয়ার আচ্ছে উপকরণ নেই তেতি মজুদ পত্রা বাদ বেশ আম তমাম নাগরিকে বি এই যুদ্ধ দিয়ে বড়ে চড়িয়া হিসো লেও ওর শত্রু পাছু দেখেণে কোশিশ কি পরন্তু বড়ে দুঃখে গল আমি বলি সকি কি ভাই এ যুদ্ধ মারে মারি সেনে হারো ওর এ হারে বজকে আমি আজ কই বেড়া এতে বারে দি আঁকলন বি করি কি হারে পাশে কে কারণ তে সে সুবিধে তোমার পত কি ভাই মারো দেশ বড়ি মুশকিল কে আজাদ হো তা সাধন বি আমাকে তিওয়াগে এত জাদে নেই তেতি পরন্তু তেতে বাবজুদ ভি আম তমাম যেতরে মারে দেশভক্তি ভাবনা আম তমাম মানু বিটলি তে বক্ত দিয়ে মজুদ তে ও তিনা সবই লোকে দেশে সীমাতে পৌঁছনে দিয়ে মারি দেশে সৈনিকে মদত কে ওর আপুতি তাই সে লোক নাই ওর এ ভারত সে সুরক্ষিত।